বসাইতো তেস্তর যার কান্দ তাই সরমীয় আমার মিয় দোভাই সাইতো তেস্তর যার কান্দ।